শ্রোতাবন্ধু শুনলে লঘুশাস্ত্রী সঙ্গীত ক্রমে আলী আকবর খাঁক সরোদ বাদন। শ্রোতাবন্ধু আজির অধিবেশন আগে নেওয়া পূর্ব আসন্ত জেনে নেওয়া আলিয়াম কেন্দ্র দ্বারা প্রচারিত ভক্তি বাকি কার্যক্রম সম্বন্ধীয় সূচনা।

আর প্রশ্নমন্ত্রী শুনবে সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করিব আকাশবাণী দিল্লি। 8:30 শুনবে পবিত্র বাহুড়া যাত্রা অবসরে পুরী প্রত্যক্ষ ধারা বিবরণী আকাশবাণী কটক কেন্দ্র। সন্ধ্যা 5:30 শুনবে নাট্যধা ক্রমে রাধা প্রেমলীলার একাদশ ভাগ। শ্রী রামচন্দ্র মানসর 100তম ভাগ শুনিকর 6:15 6:30 শুনবে কেতুটি ওড়িয়া আলবম গীত। সন্ধ্যা 7 শুনবে হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম। 7:15 শুনবে জেলা হলচাল এবং ওড়িয়ার সংবাদ। 7:30 শুনবে কৃষি সংসার কার্যক্রম। রাত্রিটারে প্রচার করব কেতুটি হিন্দি এবং ওড়িয়া কথিত্র গীত। 8:30 শুনবে কেতুটি ওড়িয়া আলবম গীত। রাতে 10টায় প্রচার করব মহাপ্রভু শ্রী জগন্নাথ পবিত্র।

সেই ক্ষেত্র প্রস্তুত করা ফলায়ুধ বড় ঠাকুর বলভদ্র প্রথমে আসলে এবং সে ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া পরে মা সুভদ্রা হচ্ছেন শক্তিময়ী। তেমন মা সুভদ্রা যেহেতু শক্তিময়ী আপনার জাঁচান শ্রী শ্রী চণ্ডীর কুহাইছে যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। তেণু মা সুভদ্রা যেহেতু হচ্ছেন শক্তি সমগ্র জগতর শক্তির আধার, তেমন শক্তি আসি তিন রথকে পরিক্রমা কলে আপনার দেখুম চক্ররাজ সুদর্শন আসলে সে পরিক্রমা কলে এবং মা সুভদ্রা মধ্যে আসলে সে পরিক্রমা কলে। পরিক্রমা করার অর্থ হচ্ছে দেবী শক্তি রূপে যেতে সবু রথকে পরিক্রমা করতে এই তিনোটি রথকে পরিক্রমা করার প্রচ্ছন্ন তার প্রতীক হচ্ছে সমগ্র বিশ্বকে সে পরিক্রমা কলে এবং সমগ্র বিশ্বকে পরিক্রমা করা দ্বারা সমস্ত বিশ্ব শক্তিময় হল এবং সেই শক্তিকর প্রভাবের সমস্ত অপশক্তি অপসারিত হলে সমস্ত অপশক্তি অপসারিত হল পরে শক্তির যেতবে স্ফুরণ হব সমস্ত জগত চলচঞ্চল হব সমস্ত জগত শক্তিময় হব। সেইপাই মা সুভদ্রা আসিকি তিন রথকে পরিক্রমা করে সত্য যেভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সে পরিক্রমা কলে সেই পরিক্রমা শেষ করে তাঁর দর্পদলন রথরে সে আরূঢ় হলে। তেমন এই তিন দেবতাঙ্কর বর্তমান পহণ্ডি সরিবা পরে ঠাকুর মহাপ্রভু শ্রী জগন্নাথঙ্কর পহণ্ডি বর্তমান আরম্ভ হয়ে সারা। এই যে এই যে পাচেরি এবং নাকচণা দ্বার এই মধ্যবর্তী পাট দিয়ে আমি দেখুছু যে মহাপ্রভুঙ্কর টাহিয়া বর্তমান হলিবাকে আরম্ভ কলা। ইয়ে হচ্ছে প্রকৃষ্ট সময় যেতবে বিশ্ব ব্রহ্মাণ্ডর নায়ক কোটি কৈবল্যনাথ সে যেতবে আসতে বড় দাণ্ডক সেতবে সমগ্র জগৎ চকিত হয়ে তাঁকু অনেই থাকে, সমগ্র জগৎ ভিতরে উৎকণ্ঠা অপূর্ব উৎসাহ এবং উন্মাদনা থাকে। তেমন সেই উন্মাদনাকে প্রশমিত করা সমস্ত জগৎকে পরিতৃপ্ত করা সমস্ত জগৎকে পাবন করা সমস্ত জগৎকে উদ্ধার করা মহাপ্রভু আসতে। তেমন ক্ষেত্র প্রস্তুত সমগ্র জগৎ চলচঞ্চল সমগ্র জগৎ শক্তিময় উপশক্তি মানে অপসারিত এইভাবে গোটে মুহূর্ত যেতবে উপগত হয়েছে শ্রীক্ষেত্রে বর্তমান মহাপ্রভু বিজয় করছেন বড়দাণ্ডক এবং এই যে বড়দাণ্ডক বিজয় করছেন নাকচণা দ্বার দিয়ে খুব অল্প সময় ভিতরে সে আসি পৌঁছি যাবে আম বাহারে এবং ঘণ্টুয়া মানে উপস্থিত হয়ে অপেক্ষা করছেন সেই মহাপ্রভুঙ্কু পাছটি আনবাই। আপনার জাঁতি এই মহাপ্রভু হচ্ছেন স্বয়ং পরমাত্মা পরমব্রহ্ম। স্বয়ং পরমাত্মা পরমব্রহ্ম নিজে স্ব ইচ্ছার তাঁকু যদিও আমি বিগ্রহ ভাবে নির্মাণ করছু এবং দারু রূপ তাঁকু দিয়েছু সেই দারু রূপটি তাঁকর নিজ ইচ্ছার সে গ্রহণ করছেন। নিজ ইচ্ছার কাহি গ্রহণ করছেন দারু

0: ढाई महीने में दोषियों की गिरफ्तारी सहित कई कदम उठाए गए। नीट पेपर लीक मामले पर सरकार और सीजेपी के बीच नई दिल्ली के कॉन्स्टिट्यूशन क्लब में दूसरे दौर की वार्ता जारी। संसद के दोनों सदनों की कार्यवाही नीट पेपर लीक मामले में विपक्ष के विरोध के कारण सोमवार तक स्थगित। सर्वोच्च न्यायालय ने आज केंद्र और राष्ट्रीय परीक्षा एजेंसी को नीट पेपर लीक के बाद लागू किए गए सुधारों की प्रगति पर विस्तृत हलफनामा दाखिल करने के निर्देश दिए। और भारत की अनाज सिंह विश्व जूनियर स्क्वाश चैंपियनशिप के सेमीफाइनल में पहुंची। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: ভালো লেগেছে এবং আমাকে তো আমি বয় স্কাউট আছি, বয় স্কাউটের ছেলে আছি এবং ফার্স্ট এড আগে করেছি। আমি ফিজিওথেরাপি করি, প্রতিবন্ধী প্যারালিস রুগী থেকে আমি ট্রিটমেন্ট করি। আমরা দুজনে, আমরা স্বামী দুজনেই ডাক্তার এম এস ঘোষ, ওদের সঙ্গে আমি থেকে আমি করেছি কাজ। এবং এবারে আমি সব থেকে প্রত্যেকবারই আসি, এবারে এসে আমি সব থেকে আনন্দ পেয়েছি। এবং ভলেন্টিয়াররা যারা আমাকে নিয়ে এসেছে, এরকম আমি যত্ন করে আমি কোনোদিন আসতে পারি।
2: জগন্নাথ মহাপ্রভুর
1: দয়া, ওনার দয়া না হলে তো কিছু করা যায় না। উনিই সব। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
2: শুনুলে শ্রোতা বন্ধু, সেমানে প্রত্যেকবর্ষ রথযাত্রাকে আসতে কিছু সেবা, ফিজিওথেরাপি সেবা মধ্য প্রদান করতে। তেমন আজ মহাপ্রভুঙ্ রথযাত্রার উপস্থিত হয়ে নিজকে ধন্য মনে করছেন। আতি কথা কহিলেন, সব জগন্নাথঙ্কর দয়া, এটা হি পূর্ণতা। যেতবে মহাপ্রভুঙ্ দয়াকে আমি শ্রেষ্ঠ ভাবে গ্রহণ করু এবং অন্যকে কু যে প্রভু দয়া না করলে কোণ হয়ে পারি।
3: শ্রীক্ষেত্র পুরীর শরধাবালি শুনুলে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ পবিত্র বাহুড়া যাত্রার সিধা প্রসারণ। শ্রোতা বন্ধু, কার্যক্রম শুনছেন আকাশ।

ধারাবিবরণী প্রদান করেছিলেন ডক্টর শান্তনু কুমার রথ, ডক্টর নরেশ চন্দ্র দাস, ডক্টর কল্যাণী নন্দী, ডক্টর হরিহর কানুনগো এবং শ্রী প্রতাপ চন্দ্র ত্রিপাঠী। আপনার কার্যক্রম শুণুঁ আকাশবাণী কটক কেন্দ্র, শুণন্তু এক ভক্তিগীত, কণ্ঠদান করেছেন ভিকারী চরণ বা প্রসন্ন কুমার সাওলঙ্ক রচনা।

0: প্রভু প্রভু মহাবাহু পতিত পাবন পহণ্ডি যেপরে রথ উপরে উহা চতুর্থ মুরথি জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন নন্দীঘোষ রথে কালিয়া ঠাকুর তাড়ধ্বজরে সংকর্ষণ বলদেব এবং দেবদলন রথে মা সুভদ্রা সুদর্শন এ পাপী জন্মরু উদ্ধার পাইগলি প্রভু নমস্তে দেব জগন্নাথ নমস্তে শঙ্খ চক্র হস্ত
1: নমস্তে দেব জগন্নাথ নমস্তে শঙ্খ চক্র হস্ত

0: করি দূরেই দেবো নাই।
1: তথাসু ভক্ত দাসিয়া,
2: নিদ বাবারে ইয়ে কি স্বপ্ন দেখিলি? তবে কোন সত্যরে প্রভু শ্রী জগন্নাথ ইচ্ছার বাউরি ডাকে প্রীত হয়েছে? নীলচক্ররু দশ অবতার বলি আসি আশীর্বাদ করিয়াছন্তি বড়ধান উপরে। হ প্রভু, তুমি জগতর নাথ প্রভু, অন্তর্যামী ভক্তর মন জাণি সবু পূরণ করেছ, সবু পূরণ করেছ।

0: ধর এ মন্তে যাচু করে ধরি সে আম্ব শূন্য গলা চড়ি
1: শূন্য গলা চড়ি।
0: হ্যাঁ রে বাপ, সত্যকু সত আম্ব বার দেহরু গোটা পরে গোটা আম্ব অন্তর হয়েগলা। অল্প সময় মধ্যে আম্ব যা খালি একথা সত্যকে মিশে জাঁয়া পণ্ডা দৌড়ে রত্ন সিংহাসন দেখলে টাকুয়া গুড়া রত্ন সিংহাসন পেটে জন্ম হয়েছে।
1: নিধিন না, দাসিয়া তুমি মনুষ নুহে, সে ভগবান।
0: নাই বাপ, সে জনে শ্রেষ্ঠ ভক্ত, পুনি কবি।
1: কবি?
0: হ্যাঁ, এ দাসিয়া ভাগবত, ভক্ত মালিকা, চৌতিষা, এসব কথা তো কোন জানিনু।
1: না নিধিন, এসব কথা মু জানি নথিলি।
0: তা বিষয়ে এমনি আহুরি এতনে অনেক বিচিত্র ঘটনা শুনিয়াকু মিলে।
1: হউ, মু আসছি না। না
0: এ রহ রহ নন্দ রহ, মু বোধ তো সাঙ্গে দাসিয়া পাখু যাবি, তাকে টিকে দেখে আসবি।
1: হউ হউ, আস শীঘ্র আস।
2: ও গোসাই শান্তে, শুন শুন
1: দত্তারে, এ গোটে পছরু ডাকিলানি। আরে আরে আরে, কোন পাঁচটা লোক ইয়াড় পালছন্তি?
3: এ গাঁ নাম বালিগ্রাম না?
1: হ্যাঁ, এ নড়িয়া বাবুচার কোন জানিবার না, এটা বালিগ্রাম শাসন।
3: আচ্ছা, তাহলে খদাল সাই কেউ পাখে?
1: আর মুন্ডের আর মুন্ডের কাঁ ঘরকু যা তুমি?
3: আমি দাসিয়া ঘরকু যাবো।
0: দাসিয়া বাউরি?
3: হ্যাঁ।
0: আসিল কোউঠু?
3: পুরস্তমরু।
0: পুরস্তমরু? তা পাখে কোন কাম?
3: তাকে টিকে দেখা করিব।
1: তুমি কিয়ে?
3: আমি পঞ্চসখা।
1: পঞ্চসখা?
3: হ্যাঁ, মু জগন্নাথ, সে হচ্ছেন বলরাম, সে যশবন্ত, সে অনন্ত, এবং এ পাখে অচ্যুত।
0: আপনার বৈষ্ণব ধর্মর

0: তুমি আম পরীক্ষারে উত্তীর্ণ হয়েছ দাসিয়া, তুমি যাই মহাপুরুষ।
1: না না না, মু যে ছাড় অছুয়া বাউরি কূলর মণিষটিয়ে।
0: যে ভাবকু দূর অভাবকু নিকট সে অছুয়া। দাসিয়া, তুমি যে ভাবকু নিকট অভাবকু দূর।
1: গুরুদেব গুরুদেব, মো জীবন ধন্য হয়ে গলা গুরুদেব, এ জীবন ধন্য হলা।